কোন ইন্টারন্যাশনাল পাকিস্তান Nursing in Allied Health Sciences, Mirwa Road, near District Jail, Defense City, Mirpur Khas.